তার বাই আয়ে কপা কপা দিবালা বামিনা লুনা তিনু বক বুয়া কবা পাংক আঙ্গেন না রাগা